0: રીતિ નીતિ ચલતે એસે ઉની હિસાબ ને આમ કે એ બે ભલે કરતો રહે અરે બીચ પીલા મન કે ભલે સિખાતો રહે જાનાતો રહે તે બે આગે છો જોન પરંપરા ચલતે એસે ઉનકે નિમ ભૂલ કુ ખોય ને આર ઇતલો અચ્છા ગોટ કે તુ ઈ સરસરા લે સાંગલીશ ના ચુકા છો કે ખૂબે ખૂબે જુહાર
1: હાલ જુહાર
2: હા તો ફૂલો દકે ભેટ વાર્તા કે સુનાલુ ને એ ભેટ વાર્તા ના રહે ગોટુલ પરંપરા
3: અરે કે સંતરો સુકાસિંગ સોરી અરે મન સંગોઠિયાત્રો સીઆર
2: કશ્યપ દક કામ કે જ્ઞાન ધ્યાન ભેટ વાર્તા ઓર ગીત ગોવિંદ મન નામ કે સુનતે રતો રહે ને
3: જ્ઞાન ધ્યાન જો ગોટ ની સુન લે આમ કે સીખુ બોલ મિરુ હે
2: સીખુ બોલ મિરુ હે আর বুতাই আই বললে নে উতাই বিরুন রলে তো নি হয় নে
3: কইছি কে সুন্দর বলে আর শিখতর বলে
2: আর আসন গীত গোবিন্দ ধ্যান ধ্যান চ গোট মন শুনতে রলে নাই কেবে যসন গাঁও নে কোনি কোনি একদম কি গহরাই সোচ নে কায় তো রুয়াত নে
3: দেখা দুঃখ নে রুয়াত নে
2: দুঃখ নে রুয়াত চিন্তা নে রুয়াত তো সন চিন্তা নে আম কি নিরত রায় কায় জীব না আই দুই এক দিন আচ্ছা হরি কো দিন নে জিত রায় নে সপায় লোক মিলে
3: সপায় হরি কো রত রায় মায়া দেয় মে রত রায়
2: মায়া দেয় কর রত রায় আর কাম বুতাউন বলে হরি নে করত রায় নে দক হরি বললে নে দক ফুল পেয়ার গটো গীত শুনুক বায়াসে নে
3: বলন দা দিদি মন কাজে আনিস তো
2: হ্যাঁ লেসে কায় আগে গীত কে অমরাও আর পাছে গীত কুরিয়া মন চ নাও কে সাঙ্গো হানি
3: আলে আলে
2: আলে

0: তো পুলো দা কি গীত কে তো আমি গাঁওকারী দাদা দিদিমন লাগে আমরা আলু নে
1: আর এই গীতকে গাঁও রোত
0: এই গীতকে গাঁও রোত শত্রুঘ্ন সিনহা আর এমঞ্চ সঙ্গওয়ারি মন নে
1: মান্তর ভাদু
0: হো
1: আর বল গোট গীত আসে বলতে রে
0: হ্যাঁ হ্যাঁ দা কাম চলে গে সময় বলে আসে পুলো পের গীত বলে আসে নে আলে আগে গীত কে শোনাম পাছে গীত করি আমঞ্চ নাও কে সঙ্গওয়ানি
1: আলে আলে